টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 15 মে শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে তাদের বৈঠক শেষ করেছেন। 9 বছর পর প্রথমবারের মতো চীন সফর করছেন ট্রাম্প। বুধবার তিনি বেইজিংয়ে পৌঁছেছেন। বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পের জন্য একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একটি গাড়িবহর নিয়ে এসে পৌঁছানোর পর ট্রাম্পকে স্বাগত জানান শি। দুই নেতা হাসি মুখে কথা বলেন এবং করমর্দন করেন। এরপর দুই নেতা শীর্ষ বৈঠকের জন্য প্রবেশ করেন ভবনের ভেতরে। শি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, একটি স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বের জন্য মঙ্গলজনক। সহযোগিতা থেকে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই লাভবান হবে এবং সংঘাতে হবে ক্ষতিগ্রস্ত। আমাদের অংশীদার হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়। ট্রাম্প এই অভ্যর্থনার জন্য শিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনার সাথে আমার পরিচয় অনেক দিনের। সত্যি বলতে কি, আমাদের দুই দেশের যে কোনো প্রেসিডেন্টের মধ্যে এটি দীর্ঘতম সম্পর্ক। ট্রাম্প ও শি প্রায় 2 ঘন্টা 15 মিনিট ধরে আলোচনা করেন। গত অর্থ বছরে জাপানি ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রধানত ভালো মুনাফা অর্জনের খবর দিয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে এখন তারা আরও কঠিন সময়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন আয় ঘোষণার মৌসুম চলছে পুরো দমে। SMBC নিক্কো সিকিউরিটিস মঙ্গলবার পর্যন্ত পূর্ণ বছরের ফলাফল প্রকাশকারী 536টি প্রতিষ্ঠানের পরিসংখ্যান পর্যালোচনা করেছে। এগুলোর মধ্যে অনেক কোম্পানি টোকিও শেয়ার বাজারে শীর্ষস্তরের প্রাইম মার্কেটের তালিকাভুক্ত। বিশ্লেষণে দেখা গেছে, তুলনামূলক উপাত্ত প্রদানকারী 524টি কোম্পানির মধ্যে প্রায় 70% কোম্পানির ক্ষেত্রে মার্চ মাসে শেষ হওয়া অর্থবছরে মুনাফা বৃদ্ধি পেয়েছে। মার্কিন শুল্ক সত্ত্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টারের জন্য প্রবল চাহিদা গতি সঞ্চার করেছে ইলেকট্রনিক্স খাতে। উচ্চ শেয়ারের মূল্য ও সুদের হার থেকে লাভবান হয়েছে ব্যাংক ও সিকিউরিটিস কোম্পানিগুলো। সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মুনাফা বৃদ্ধি পাওয়ায় বেতন বৃদ্ধির পথও প্রশস্ত হয়েছে, কিন্তু এই প্রবণতা হয়তো বদলে যাচ্ছে। লোকসানের পূর্বাভাস দেওয়া দুটি কোম্পানিকে বাদ দিলে প্রায় 40% কোম্পানি হয় এই অর্থবছরে আয় কমবে বলে মনে করছে, অথবা তাদের পূর্বাভাসকে তারা অনিশ্চিত রেখেছে। মূল্যবৃদ্ধি এবং পেট্রোলজাত পণ্যের অস্থিতিশীল সরবরাহের কারণে পণ্য পরিবহনকারী, রাসায়নিক সংস্থা এবং গাড়ি প্রস্তুতকারকদের পূর্বাভাস দুর্বল হয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, ইরান সংঘাতের কারণে আয়ের নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে উঠেছে। জাপানের 3টি মেগা ব্যাংক বা বিশাল আর্থিক প্রতিষ্ঠান মার্কিন উদ্যোক্তা কোম্পানি অ্যান্থ্রোপিকের তৈরি অত্যাধুনিক AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লদ মিথোসে প্রবেশাধিকার পাবে বলে আশা করা হচ্ছে। এ ব্যাপারে ওয়াকিবহাল সূত্রসমূহ জানিয়েছে, এই 3টি আর্থিক প্রতিষ্ঠান হল MUFG, সুমিতোমো মিৎসুই এবং মিজুহো। পরিকল্পনাগুলো অনুমোদিত হলে এরাই হবে দেশের প্রথম প্রতিষ্ঠান যারা নতুন AI মডেলটি ব্যবহারের সুযোগ পাবে। বলা হয়ে থাকে যে অ্যান্থ্রোপিকের ক্লদ মিথোসের রয়েছে অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করার অত্যন্ত উচ্চ ক্ষমতা। এর ফলে প্রযুক্তিটি ভুল হাতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাইবার হামলার জন্য এই মডেলটি ব্যবহার করা হলে তা আর্থিক ব্যবস্থায় গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই মডেলটি শুধুমাত্র সীমিত সংখ্যক কোম্পানি ও সংস্থাই কেবল পেতে পারে। চলতি সপ্তাহের গোড়ায় টোকিওতে জাপানের অর্থমন্ত্রী কাতাইয়ামা সাতসুকি এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ক্লদ মিথোস নিয়ে আলোচনা হয়েছিল। কাতাইয়ামা মার্কিন সরকারের সাথে সহযোগিতা করে সাইবার নিরাপত্তা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানে পার্কিনসন রোগীদের জন্য একটি নতুন চিকিৎসা পদ্ধতি আশার আলো জাগিয়েছে। তারা শীঘ্রই পরীক্ষাগারে তৈরি কোষ ব্যবহার করে বিশ্বে প্রথম এই চিকিৎসা দেশটির সরকারি স্বাস্থ্য বিমার আওতায় গ্রহণ করতে পারবেন। আমশেপ্রি তৈরি করেছে জাপানি ওষুধ প্রস্তুতকারক সংস্থা সুমিতোমো ফার্মা। এতে ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল বা আইপিএস কোষ থেকে নেওয়া নিউরাল টিস্যু ব্যবহার করা হয়। এই চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে পার্কিনসন রোগে আক্রান্ত ব্যক্তিদের চলন ক্ষমতা পুনরুদ্ধারের জন্য। 7 জন রোগী ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নিয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের চলন ক্ষমতায় উন্নতি দেখা গেছে। চিকিৎসা কর্তৃপক্ষ আমশেপ্রিকে সরকারি স্বাস্থ্য বিমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। তারা এ ধরনের একক একটি চিকিৎসার খরচ প্রায় 5,53,00,000 ইয়েন বা $3,50,000 নির্ধারণ করেছে। মাসিক চিকিৎসা খরচের সর্বোচ্চ সীমা নির্ধারণকারী একটি ব্যবস্থার কারণে রোগীদের উপর বোঝা ব্যাপকভাবে হ্রাস পাবে। সুমিতোমো ফার্মা আশা করছে চলতি বছর শরৎকালের দিকে চিকিৎসা শুরু হবে। তাদের পূর্বাভাস অনুযায়ী 2035 অর্থবর্ষ পর্যন্ত প্রতি বছর প্রায় 130 জন রোগী এই চিকিৎসার আওতায় আসবেন। বিজ্ঞানীরা জানিয়েছেন তারা একটি মহাকাশ দূরবীন ব্যবহার করে এ পর্যন্ত আবিষ্কৃত রাসায়নিকভাবে সবচেয়ে আদিম নক্ষত্র গঠনকারী ছায়াপথ পর্যবেক্ষণ করেছেন। বিজ্ঞানীদের এই আন্তর্জাতিক দলটিতে জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় এবং জাপানের জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের গবেষকরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে 13 বিলিয়ন বছর আগের অর্থাৎ বিগ ব্যাংয়ের 800 মিলিয়ন বছর পরের LAP-1B নামক একটি অতি ক্ষীণ ছায়াপথ থেকে নির্গত আলো পর্যবেক্ষণ করেছেন। বিজ্ঞানীরা বলছেন মহাকর্ষীয় লেন্সিং নামক একটি প্রক্রিয়ার কারণে এই ক্ষীণ ছায়াপথটি বিবর্ধিত হয়েছিল। এই প্রক্রিয়ায় একটি বিশাল ছায়াপথ পুঞ্জের পাশ দিয়ে যাওয়ার পর এই ছায়াপথের আলো বিবর্ধিত হয়। তারা বলছেন 30 ঘন্টারও বেশি সময় ধরে পর্যবেক্ষণের পর তারা নিশ্চিত হয়েছেন যে এ পর্যন্ত পর্যবেক্ষণ করা সমস্ত ছায়াপথের মধ্যে এতে অক্সিজেনের উপস্থিতি ছিল সর্বনিম্ন। তাদের ভাষ্যমতে এমনটি বিশ্বাস করা হয় যে বিগ ব্যাংয়ের ঠিক পরেই মহাবিশ্বে অক্সিজেনের মতো ভারী মৌলগুলোর অস্তিত্ব প্রায় ছিলই না, তবে ধীরে ধীরে সেই পদার্থগুলোর পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাকাজিমা কিমিহিকো বলেছেন, মানুষের সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানগুলো মহাকাশে কীভাবে গঠিত ও সঞ্চিত হয়েছিল তা এই গবেষণাটি ব্যাখ্যা করতে সাহায্য করে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 16 মে শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং বেইজিংয়ে ট্রাম্পের সফরের শেষ দিন শুক্রবার একটি কর্মপর্যায়ের মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেছেন। নেতারা মধ্য বেইজিংয়ের ঝং নানহাই চত্বরে মিলিত হন, যেখানে চীনা নেতাদের কার্যালয়গুলো অবস্থিত। মার্কিন কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবারের শীর্ষ বৈঠকে ট্রাম্প ও শি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে চীনে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বিস্তৃত প্রবেশাধিকার এবং যুক্তরাষ্ট্রে আরও চীনা বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। চীন জানাচ্ছে বাণিজ্য আলোচনায় অগ্রগতি হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি 200টি বোয়িং জেট কেনার ব্যাপারে সম্মত হন। ট্রাম্প শি এর উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত দেখতে চান এবং ইরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবেন না। ট্রাম্প এটিকে একটি বড় বিষয় বলে অভিহিত করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শি জিনপিং জোর দিয়ে বলেছেন যে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শি সতর্ক করে বলেন যে বিষয়টি যথাযথভাবে সামাল দেওয়া না হলে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব এমনকি সংঘর্ষও হতে পারে, যা পুরো সম্পর্ককে মারাত্মক বিপদের মুখে ফেলবে। তবে যুক্তরাষ্ট্রের ঘোষণায় তাইওয়ানের উল্লেখ ছিল না। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তাকায়চি সানায় টেলিফোন সংলাপের পদক্ষেপ নিচ্ছে এখন জাপান সরকার। জাপান সরকারের একটি সূত্র জানাচ্ছে, তাইওয়ানের মতো আঞ্চলিক বিষয়গুলোর পাশাপাশি বিরল মৃত্তিকা উপাদানের উপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন ও চীনা পক্ষ কি আলোচনা করেছে তা জানার জন্য উদ্গ্রীব টোকিও। এনএইচকে জানতে পেরেছে যে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফিলিপাইনে ভূমি থেকে জাহাজে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রপ্তানির বিষয়টি বিবেচনা করার জন্য একটি সমীক্ষা শুরু করেছে। বিভিন্ন সূত্র জানাচ্ছে, ম্যানিলা চলতি মাসের শুরুতে টাইপ 88 ক্ষেপণাস্ত্র সংগ্রহের আগ্রহ প্রকাশ করে। তারা আরও জানাচ্ছে যে মন্ত্রণালয় স্থল আত্মরক্ষা বাহিনী বা জিএসডিএফ এর বর্তমান অস্ত্রাগার থেকে এগুলো রপ্তানি করার কথা বিবেচনা করছে। জিএসডিএফ পর্যায়ক্রমে টাইপ 88 ক্ষেপণাস্ত্রের ব্যবহার বন্ধ করে সেগুলোর পরিবর্তে একটি নতুন মডেল ব্যবহারের পরিকল্পনা করছে। টাইপ 88 ক্ষেপণাস্ত্রের পাল্লা 100 কিলোমিটারেরও বেশি। এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত ফিলিপাইনে অনুষ্ঠিত এক মহড়ায় এসডিএফ সদস্যরা ক্ষেপণাস্ত্রটির সরাসরি নিক্ষেপণ অনুশীলন পরিচালনা করে। এতে মার্কিন বাহিনীও অংশ নিয়েছিল। ইউক্রেনের জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত রাশিয়ার বড় আকারের হামলায় কিয়েভে 3টি শিশুসহ অন্তত 24 জন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা শুক্রবার মৃতের হালনাগাদ সংখ্যা ঘোষণা করে। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, দেশটিতে রুশ হামলায় 675টি ড্রোন এবং 56টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রাজধানীর দারনেৎস্কি এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়ে যায়। পুলিশ ও উদ্ধারকর্মীদের ধ্বংসাবশেষ সরাতে এবং নিখোঁজ বাসিন্দাদের সন্ধান করতে দেখা গেছে। রাশিয়া জানাচ্ছে, এই ব্যাপক হামলা ছিল প্রতিশোধমূলক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা করে যে তারা ইউক্রেনীয় বাহিনীকে সমর্থনকারী জ্বালানি ও পরিবহন অবকাঠামো সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপান সরকার এমন একটি বিল অনুমোদন করেছে যা মূলত পুনর্বিচারের অনুমতি দেওয়া আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কৌশলীদের আপিল করা নিষিদ্ধ করবে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত ফৌজদারি কার্যবিধির খসড়া সংশোধনী অনুযায়ী কৌশলীরা শুধুমাত্র পর্যাপ্ত কারণ থাকলেই আপিল করতে পারবেন। এই বিল অনুযায়ী কৌশলীদের অবিলম্বে জানাতে হবে যে তারা আপিল করেছেন কিনা এবং যদি করে থাকেন তবে কেন। আপিল দাখিল করা হলে আদালতগুলোর এক বছরের মধ্যে তা গ্রহণ বা প্রত্যাখ্যান করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই বিলে একটি নতুন ধারা যুক্ত করা হবে যা পুনর্বিচারের অনুরোধের কারণ সম্পর্কিত প্রমাণ প্রকাশের জন্য কৌশলীদের নির্দেশ দেওয়ার ক্ষমতা বিচারকদের দেবে। খসড়া আইনে আরও বলা হয়েছে, বিচারকদের এ বিষয়ে সচেতন থাকতে হবে যে কৌশলীদের প্রকাশ করা সাক্ষ্যের পরিধি যেন অযৌক্তিকভাবে সীমিত না হয়। প্রকাশিত প্রমাণ অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এর লঙ্ঘনকারীদের এক বছর পর্যন্ত কারাদণ্ড বা 500,000 ইয়েন পর্যন্ত জরিমানা করা হতে পারে, যা প্রায় $3,100 সমান। খসড়াটিতে বলা হয়েছে, সংশোধিত আইনটি কার্যকর হওয়ার পর প্রয়োজন মনে হলে প্রতি 5 বছর অন্তর একবার পর্যালোচনা করা হবে। মূলত বৈদ্যুতিক গাড়ি বা ইভির কৌশল সীমিত করার কারণে হোন্ডা মোটর 2025 অর্থবছরের জন্য ব্যাপক গ্রুপ লোকসানের ঘোষণা দিয়েছে। জাপানি এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানাচ্ছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম তাদের পুরো বছরের আয় ক্ষতির মুখে পড়েছে। মার্চ মাসে সমাপ্ত বছরে পরিচালনা লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 414.3 বিলিয়ন ইয়েন বা $2.6 বিলিয়ন। নেট লোকসানের পরিমাণ ছিল 423.9 বিলিয়ন ইয়েন। সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল হোন্ডার সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত, যার মধ্যে ছিল ইভি মডেল বাতিল করা এবং উত্তর আমেরিকায় প্রকল্প স্থগিত রাখা। মার্কিন শুল্ক আরোপের পদক্ষেপও কোম্পানিটির মুনাফার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে হোন্ডা জানাচ্ছে, চলতি অর্থবছরে তাদের আয় লাভজনক অবস্থায় ফিরে আসবে বলে তারা আশা করছে। গত অর্থবছরে সুজুকি মোটরের নিট মুনাফা রেকর্ড পরিমাণ বেড়ে 439.2 বিলিয়ন ইয়েন বা প্রায় $2.8 বিলিয়ন পৌঁছেছে। এই বিপুল বৃদ্ধির অন্যতম কারণ ছিল ভারতে জোরালো বিক্রয়। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার মার্চ মাসে সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফল ঘোষণা করে। কোম্পানিটি জানিয়েছে, রাজস্ব বছরওয়ারি 8% বেড়ে প্রায় $6.3 ট্রিলিয়ন বা প্রায় $40 বিলিয়ন দাঁড়িয়েছে। নিট মুনাফা বেড়েছে 5.6%। শুধু সুজুকির প্রধান বাজার ভারতেই নয়, বরং জাপান, পাকিস্তান ও আফ্রিকার দেশগুলোতেও গাড়ির বিক্রি বাড়ায় মুনাফার এই বৃদ্ধি ঘটেছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। যথারীতি আপনাদের সঙ্গে রয়েছি আমি তনুশ্রী বিশ্বাস
1: এবং আমি হিরক খান। আসুন বন্ধু, জাপানি ভাষার আরো একটি পাঠ শেখা যাক একসঙ্গে।
0: আজ এই 11তম পাঠে আমরা শিখব আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আছে কিনা তা দোকানির কাছে জানতে চাওয়ার উপায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি ভাষার কথোপকথনে আমাদের প্রধান চরিত্র তাম হারুসান হাউস নামের এক যৌথ বাড়িতে বাস করে। একই বাড়ির বাসিন্দা চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে সে আজ এসেছে টোকিওর জনপ্রিয় পর্যটন।

0: এলাকা আসাকুসায়। তারা দুজন সেখানে সেনসোজি মন্দিরের মূল প্রবেশপথ নাকামিসে দৌড়িতে অবস্থিত সুভেনিরের দোকানগুলো ঘুরে দেখছে।
1: এবারে চলুন শুনে নেওয়া যাক একাদশ পাঠের কথোপকথন।
2: この T シャツ見て、忍者って書いてある。ああ、忍者。
3: いらっしゃいませ。
2: すみません。お守りはありますか？
3: ちょっとここにはありませんね。
2: ダム、お守りはお寺にあるよ。
4: お寺ですか？
2: 行きましょう。
1: এবারে এসব কথাবার্তার ব্যাখ্যা বুঝে নেওয়া যাক একে একে।
0: প্রথমে মিয়া তামকে বলে,
1: এই টি শার্টটি দেখুন, এতে লেখা আছে নিনজা।
0: টি শার্টটি ভালো করে দেখে নিয়ে তাম বলল,
1: বাহ নিনজা।
0: তখন একজন দোকানি তাদের দুজনের উদ্দেশ্যে বললেন,
1: স্বাগতম, বলুন কি সাহায্য করতে পারি?
0: তাম জিজ্ঞেস করল,
4: মাফ
1: করবেন, আপনাদের কাছে সৌভাগ্যের কবচ পাওয়া যাবে?
0: দোকানী উত্তরে বললেন,
1: দুঃখিত, আমাদের কাছে নেই।
0: তখন মিয়া তামকে বলল,
1: তাম, সৌভাগ্যের কবচ আপনি বৌদ্ধ মন্দিরে পাবেন।
0: তাম বলল,
1: ও তাই, বৌদ্ধ মন্দিরে?
0: তখন মিয়া প্রস্তাব দিল,
1: আসুন যাওয়া যাক।
0: আচ্ছা দিদি, জাপানে প্রচলিত এসব সৌভাগ্যের কবচ বা মাদুলি আসলে কি জিনিস?
1: জাপানি ভাষায় এগুলোকে বলা হয় ওমামোরি। সাধারণত বৌদ্ধ মন্দির কিংবা শিন্ত মন্দিরের কাছে এগুলো কিনতে পাওয়া যায়। অনেকেই বিশ্বাস করেন যে এসব কবচ বা মাদুলি দুর্ভাগ্য থেকে রক্ষা করে এবং সৌভাগ্য বয়ে আনে। আজকের মূল বাক্য হচ্ছে সৌভাগ্যের কবচ আছে কি?
4: ওমামোরি ওয়া আরিমাসুকা?
1: এবার এই মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক।
5: ওমামোরি
1: কথাটির অর্থ সৌভাগ্যের কবচ বা মাদুলি। এরপর আছে
5: আরিমাস,
1: এটা হল
5: আর
1: অর্থাৎ আছে বা রয়েছে ক্রিয়াপদের মাসরূপ। আর বাক্যটিকে প্রশ্নে পরিণত করতে এর শেষে জুড়ে দেওয়া হয়েছে কা পার্টিকেল। এবারে আজকের মনে রাখার পয়েন্ট, কেনাকাটা করার সময় আপনার কাঙ্ক্ষিত জিনিসটি সেই স্টোরে আছে কিনা তা জানতে জিনিসটির নামের পরে বলুন ওয়া এবং এরপর জুড়ে দিন
5: আরিমাসু কা।
0: এবার তাহলে শুনে শুনে বলুন,
5: আরিমাসু কা? ওমামোরি ওয়া আরিমাসু কা?
0: ঠিক মতো বলতে পেরেছেন তো বন্ধুরা?
1: এবারে একটি নমুনা কথোপকথন আমরা শুনব যেখানে পর্যটন তথ্য কেন্দ্রে জানতে চাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট একটি জিনিস আছে কিনা।
6: সুমিমাসেন, চিজু ওয়া আরিমাসু কা?
7: হাই, কোচিরা দেসু।
1: আসুন এই নমুনা সংলাপের অর্থগুলো জেনে নেওয়া যাক। পর্যটক জানতে চাইছেন,
6: সুমিমাসেন, চিজু ওয়া আরিমাসু কা?
0: মাফ করবেন, আপনাদের কাছে মানচিত্র পাওয়া যাবে?
1: কথাটির অর্থ হল মানচিত্র। রিসেপশনিস্ট তখন উত্তরে বললেন,
7: হাই, কোচিরা দেসু?
0: হ্যাঁ, এই নিন।
1: যদি তাদের কাছে না থাকে তাহলে নেই অর্থাৎ
5: আরিমাসেন
1: কথাটি সেই ব্যক্তি হয়তো সরাসরি বলবেন না, বরং অন্যভাবে তিনি বলবেন
5: ছোট্ট,
1: মানে একটু বা খানিকটা অসুবিধে আছে, নতুবা হয়তো দুঃখ প্রকাশ করে বলবেন
5: সুমিমাসেন,
1: মানে দুঃখিত বা মাফ করবেন।
0: বন্ধুরা শুনে শুনে বলুন,
5: চিজু ওয়া আরিমাসু কা? সুমিমাসেন, চিজু ওয়া আরিমাসু কা?
1: এবার একটু সুভিনিরের দোকান থেকে ঘুরে এলে কেমন হয়, সেখানে গিয়ে যদি জানতে চান ভাঁজ করা পাখা আছে কিনা তাহলে কি বলবেন? জাপানিতে এ ধরনের পাখাকে বলে
5: সেন্সু, সেন্সু।
1: তাহলে বলার চেষ্টা করুন। প্রথমে সুমিমাসেন কথাটি বলতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করুন।
7: সুমিমাসেন, সেন্সু ওয়া আরিমাসু কা? সুমিমাসেন, সেন্সু ওয়া আরিমাসু কা?
1: এবারে জানার চেষ্টা করুন তাদের কাছে নিনজা টি শার্ট আছে কিনা। টি শার্ট শব্দটির জাপানি উচ্চারণ হল
5: টি শার্টস,
1: আর নিনজা এবং টি শার্ট এই দুটি বিশেষ পদ একসঙ্গে জুড়তে হলে জাপানি নিয়মে এদের মাঝে নো পার্টিকেল যুক্ত করে বলতে হবে
5: নিনজা নো টি শার্টস, নিনজা নো টি শার্টস।
1: তাহলে চালিয়ে যান।
6: সুমিমাসেন, নিনজা নো টি শার্টস ওয়া আরিমাসু কা? সুমিমাসেন, নিনজা নো টি শার্টস ওয়া আরিমাসু কা?
1: এবারে আজকের বোনাস বাক্য
3: ইরাশাইমাসে।
5: ইরাশাইমাসে
1: মানে হলো স্বাগতম, বলুন কি সাহায্য করতে পারি। দোকানপাট বা রেস্তোরাঁর দিকে অগ্রসরমান গ্রাহকদের আকৃষ্ট করতে এবং অভ্যর্থনা জানাতে এই গঁদবাঁধা কথাটি প্রথমেই বলা হয়ে থাকে। তাহলে বন্ধুরা আরও একবার শুনুন আজকের পাঠের কথোপকথন।
3: ちょっとここにはありませんね。
4: ダム、お守りはお寺にあるよ。
2: お寺ですか？
4: 行きましょう。
5: ミーヤーのトラベルガイド。
0: ボンドラ、エアショレル、エバレルパーボ、ミーヤートラベルガイド。এতে আজ আমরা টোকিওর জনপ্রিয় পর্যটন স্থান আসাকুসা এলাকার পরিচিতি তুলে ধরব, যে স্থানটিকে ঘিরে আজকের পাঠের সংলাপগুলো উপস্থাপন করা হয়েছে।
1: টোকিওর পূর্বাংশে অবস্থিত আসাকুসা এলাকা সবসময় পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। এখানে অবস্থিত বিখ্যাত সেন্সোজি মন্দিরের মূল প্রবেশ পথ শুরু হয়েছে খামিনারি মন নামক সুদৃশ্য গেট বা ফটক দিয়ে। দুপাশে সারি সারি দোকান থাকা নাকামিসে দৌড়ি বা নাকামিসে স্ট্রিট এখান থেকে আরম্ভ হয়ে 250 মিটার ভেতরে মন্দিরের মূল হল ভবন পর্যন্ত চলে যাচ্ছে।
0: তাহলে নিশ্চয়ই অসংখ্য দোকান রয়েছে এই রাস্তায়?
1: হ্যাঁ, রাস্তার উভয় পাশেই অসংখ্য দোকান, আর সুভেনির, মিষ্টান্ন সহ বিচিত্র সব জিনিস পাওয়া যায় এসব দোকানে। যেমন চাল দিয়ে তৈরি ঝলসানো পিঠে বা সেমবেই, এবং রেডবিন নামক শিমের বিচির হালুয়া ভর্তি ছোট পুতুলের আকারের পিঠে যাকে বলে নিনগিও ইয়াকি। এছাড়াও আপনি সেখানে পাবেন নানা রকম টি শার্ট, ভাঁজ করা হাত পাখা এবং চপস্টিক।
0: দিদি, আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে এক্ষুনি আমি সেখানে ছুটে যাই আর মন ভরে কেনাকাটা করি।
1: সময় করে অবশ্যই যাবেন হিরোকসান। নাকামিসে স্ট্রিটের শেষ প্রান্তে আছে সেন্সোজি মন্দিরের মূল হল ভবন। বন্ধুরা, আপনারাও কখনো টোকিও বেড়াতে এলে এই স্থানটি ঘুরে দেখবেন আশা করি। শ্রোতা বন্ধু, সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আজকের আসর কেমন লাগলো জানাবেন কিন্তু,
0: আর আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।